0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। इस समय शाम के 5:30 हुए हैं। अब पेश है बंगला कार्यक्रम।
1: आकाशवाणी श्री विजयपुरम केंद्र থেকে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 438.6 মিটার অর্থাৎ 684 কিলো হার্জ থেকে। অনুষ্ঠানে আজ রয়েছে শ্রোতা বন্ধুদের প্রিয় লোকগীতির আসর মাটির সুরে গান। অনুষ্ঠানের শুরুতে স্বামী বিবেকানন্দের এই উক্তিটি, নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সবকিছু সম্ভব, জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না, এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, সাফল্য তুমি পাবেই। স্বামী বিবেকানন্দের এই উক্তি দিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, এবারে বলি বিশ্ব হেপাটাইটিস দিবস নিয়ে দু চার কথা। বিশ্ব হেপাটাইটিস দিবস প্রতি বছর 28শে জুলাই বিশ্বজুড়ে পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল হেপাটাইটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ প্রতিরোধের উপায় জানানো এবং আক্রান্ত ব্যক্তিদের যথাযথ চিকিৎসার গুরুত্ব তুলে ধরা। হেপাটাইটিস হল যকৃতের একটি প্রদাহজনিত রোগ যা প্রধানত ভাইরাসের সংক্রমণের কারণে হয়। হেপাটাইটিস এ, বি, সি, ডি ও ই এই 5 ধরনের ভাইরাস মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে পারে। হেপাটাইটিস প্রতিরোধে নিরাপদ পানীয় জল পান করা, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ রক্ত গ্রহণ এবং জীবাণুমুক্ত সূচ ও সিরিঞ্জ ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া হেপাটাইটিস বি এর কার্যকর টিকা রয়েছে যা এই রোগ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে। সময়মতো পরীক্ষা ও চিকিৎসার মাধ্যমে অনেক ক্ষেত্রেই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বিভিন্ন হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠন

সংগঠনের উদ্যোগে সচেতনতামূলক প্রচার, স্বাস্থ্য পরীক্ষা, আলোচনা সভা ও রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই দিবস আমাদের মনে করিয়ে দেয় যে সচেতনতা, প্রতিরোধ ও সময় মতো চিকিৎসাই হেপাটাইটিস মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়। আসুন আমরা সবাই হেপাটাইটিস সম্পর্কে সচেতন হই এবং সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে একসঙ্গে কাজ করি। শ্রোতা বন্ধুরা, এবারে বলি বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস নিয়ে দু চার কথা। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস প্রতি বছর 28শে জুলাই পালিত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হল প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা। প্রকৃতি আমাদের জীবন ধারণের ভিত্তি। বিশুদ্ধ বায়ু, নিরাপদ পানীয় জল, খাদ্য, বন, নদী, পাহাড় এবং জীব বৈচিত্র্য সবই প্রকৃতির অমূল্য দান। কিন্তু বন উজাড়, দূষণ, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক সম্পদের অতিরিক্ত ব্যবহারের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। প্রকৃতি রক্ষার জন্য আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। বেশি বেশি গাছ লাগানো, বন সংরক্ষণ, নদী ও জলাশয় পরিষ্কার রাখা, প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা এবং জল ও বিদ্যুতের অপচয় রোধ করা অত্যন্ত আবশ্যক। বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণেও আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশবাদী সংগঠন ও সরকারি সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, সচেতনতামূলক আলোচনা সভা এবং পরিবেশ বিষয়ক কর্মসূচির আয়োজন করা হয়। এইসব উদ্যোগে মানুষকে পরিবেশ রক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে উৎসাহিত করে। এই দিবস আমাদের শেখায় যে প্রকৃতিকে রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। আসুন আমরা সবাই পরিবেশ বান্ধব জীবন যাপন করি, প্রকৃতির প্রতি যত্নশীল হই এবং আগামী প্রজন্মের জন্য একটু সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি। শ্রোতা বন্ধুরা, এবারে একটি ঘোষণা। NIPP প্রযোজক, কন্টেন্ট ক্রিয়েটর, প্রোডাকশন হাউস, সত্ত্বাধিকার ও অ্যাগ্রিগেটরদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। প্রসার ভারতী উচ্চমানের রেডিও অনুষ্ঠান সংগ্রহের জন্য নোটিশ, ইনভাইটিং প্রোগ্রাম প্রপোজালস NIPP এর অধীনে আকাশবাণী শ্রী বিজয়পুরমের জন্য অনুষ্ঠানের প্রস্তাব আহ্বান করছে। 3টি মোডের অধীনে প্রস্তাব আহ্বান করা হয়েছে। রেভিনিউ শেয়ারিং মোড, স্পন্সার্ড প্রোগ্রাম মোড এবং গ্র্যাটিস মোড। অনুষ্ঠানের ফরম্যাটের মধ্যে থাকতে পারে রেডিও নাটক, ডকুমেন্টারি, গল্প বলা এবং অডিও ফরম্যাট, পডকাস্ট, কুইজ প্রতিযোগিতা এবং সঙ্গীত ভিত্তিক অনুষ্ঠান। আগ্রহী আবেদনকারীদের তাদের প্রস্তাব জমা দেওয়ার আগে সর্বশেষ সংশোধনী সহ প্রসার ভারতী কন্টেন্ট সোর্সিং পলিসি 2024 মনোযোগ সহকারে পড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই নীতিমালায় যোগ্যতা, অনুষ্ঠানের নির্দেশিকা, চুক্তির শর্তাবলী, রাজস্ব ভাগাভাগি এবং AIR ব্রডকাস্ট কোড ও বাণিজ্যিক বিজ্ঞাপন কোড সম্পর্কিত বিবরণও রয়েছে। যোগ্য আবেদনকারীরা সমস্ত প্রয়োজনীয় বিবরণ এবং সহায়ক নথিপত্র সহ নির্ধারিত ফরম্যাটের মাধ্যমে আমাদের ইমেল আইডি hoaiar.blair@prasarbharati.gov.in এ তাদের প্রস্তাব জমা দিতে পারেন। বিস্তারিত নির্দেশিকা এবং আবেদন পদ্ধতির জন্য অনুগ্রহ করে প্রসার ভারতী এবং আকাশবাণীর অফিসিয়াল ওয়েবসাইটগুলি দেখুন। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ 31শে জুলাই 2026। ভারতের পাবলিক সার্ভিস ব্রডকাস্টারে আপনার সৃজনশীল কন্টেন্ট নিয়ে আসার এই সুযোগ হাতছাড়া করবেন না। এই ঘোষণাটি আকাশবাণী কর্তৃক জনস্বার্থে জারি করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, এবারে আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সূত্র অনুযায়ী আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ স্থানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তায় বলা হয়েছে, সমুদ্রে বাতাসের গতি 35-45 প্রতি ঘন্টা থেকে বেড়ে 55 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। সমুদ্র অশান্ত থাকবে, মৎস্যজীবীদের জন্য এই সময় সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার খবর শেষ হলো, এখন জলযান যাত্রার খবরাখবর। এমভি হার্টবি আগামীকাল সকাল 6টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া স্বরাজদ্বীপ ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ওই দিনই দুপুর 12টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রঙ্গত আগামীকাল সকাল 6:30 শ্রীবিজয়পুরম থেকে লিটল আন্দামানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং দুপুর 1টায় লিটল আন্দামান থেকে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি স্ট্রেট আইল্যান্ড আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া মায়াবন্দর হয়ে ডিগলিপুরের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় ডিগলিপুর থেকে ভায়া মায়াবন্দর হয়ে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। এমভি রানীচাঙ্গা আগামীকাল সকাল 7টায় শ্রীবিজয়পুরম থেকে ভায়া শহীদ দ্বীপ স্বরাজদ্বীপ স্ট্রেট আইল্যান্ড কদমতলা ও লং আইল্যান্ড হয়ে রঙ্গতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং পরের দিন সকাল 7টায় রঙ্গত থেকে ওই একই পথে শ্রীবিজয়পুরম ফিরে আসবে। জলযান যাত্রার খবরাখবর শেষ হলো। শ্রোতা বন্ধুরা, এবারে অনুষ্ঠান লোকগীতির আসর মাটির সুরে গান। মাটির সুরের গানে আজ গুরুকে নিয়ে কিছু কথা বলবো, সঙ্গে থাকবে গান।

গুরু শব্দটি এসেছে গু থেকে, যার অর্থ অন্ধকার, এবং রু অর্থাৎ আলো। গুরু হলেন সেই ব্যক্তি যিনি আমাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। জাগতিক অর্থে গুরু একজন বিশেষজ্ঞ, একজন শিক্ষক, যিনি একটি বিষয়ে আলোকপাত করেন। গুরু শিষ্যকে জীবনের জ্ঞান দেয়। সব দেবতার গুণ তার মধ্যে অবস্থিত, সব বিষয়ের ব্যাখ্যা তার প্রস্তুত, তিনিই আমাদের সঠিক পথ দেখান।

0: আর উঠলে তুফান, সে দিবে আসান কোমল গুরু ভজনে।
1: আমাদের স্কুলের দিন থেকে বর্তমান সময় পর্যন্ত আমাদের অনেক গুরু ছিলেন, কারণ যে কেউ আমাদের কাছে একটি বিশেষ জ্ঞান দিয়েছেন তিনি হলেন একজন গুরু।

আধ্যাত্মিক পথে গুরু হলেন একজন আলোকিত গুরু, যিনি আমাদেরকে জাগতিক অস্তিত্বের অজ্ঞতা থেকে দেবত্বের আলোর দিকে পরিচালিত করেন। গুরুর ভজনার মধ্যে দিয়েই জীবনের দিব্যজ্যোতির প্রাপ্তি হয়। তার ভজনা আমাদের ভক্তির ও মুক্তির পথ দেখাবেন।

কেউ ছুবে না মন, পাঁচজন হাতে লোটে নেবে তোর সিন্ধুকের ধন, তখন কে বলবে রে জমিদার, কে বলবে রে তালুকদার। একদিন

গুরু একটি উপলব্ধি আত্মা, তিনি সদ্গুরু নামে পরিচিত। সদ্গুরু বা গুরু যিনি সত্য প্রকাশ করেন, স্বয়ং ভগবান শিব থেকে গুরু হওয়া অদ্বৈত গুরু পরম্পরা হল আলোকিত গুরুদের একটি বংশ, যারা আমাদের কাছে আধ্যাত্মিক জ্ঞান অনাদিকাল থেকে চলে এসেছে। পাপ পুণ্যের পরিচয় গুরু করান, সেই গুরুকে যেন কিছুতেই ভুলে না যাই জীবন সংসারের ব্যস্ততায়। গুরু আমাদের পথের বাধাগুলি অতিক্রম করতে সাহায্য করেন, তা অজ্ঞতা, অহং এবং পছন্দের আকারে আসতে পারে। মানুষ বদ্ধ জীব হিসাবে সহস্র জনি ভ্রমণ করে পশু পাখি জীবজন্তু কীট পতঙ্গ রূপের শেষে মানব দেহ ধারণ করে। প্রতিজন্মে আমরা কত মাতা পিতা লাভ করি, কিন্তু সব জন্মে পরমার্থিক গুরুকে পাওয়া যায় না, ফলে আমাদের মুক্তি লাভ হয় না, আমাদের অন্ধকারাচ্ছন্ন মন আলোকিত হয় না। গুরু হচ্ছেন পরমেশ্বরের প্রতিনিধি। গুরুর একমাত্র লক্ষ্য অন্যদের সাহায্য করা এবং জ্ঞান প্রদানের ইচ্ছা। যেহেতু গুরুদেব ভগবানের প্রতিনিধি, সেই হেতু তিনি ভগবানের অত্যন্ত প্রিয়জন। তাই মন প্রাণ দিয়ে ভগবানের প্রতিনিধি রূপে আমাদের সকলেরই কর্তব্য শ্রী গুরুদেবের সেবা করা। গুরুদেব তুষ্ট হলে ভগবান তুষ্ট।

একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। অতীন্দ্রিয় দৃষ্টিকোণ থেকে দেখলে গুরুতে গু শব্দটি গুণ তিথা অর্থাৎ গুণার বাইরে এবং রুয়ের অর্থ রূপ বর্জিত অর্থাৎ সকল রূপের বাইরে। গুরু হল একটি নীতি যা গুণ ও রূপকে অতিক্রম করে। তিনি শিব ও আমাদের আত্মা থেকে আলাদা নন। একজন গুরু আমাদের থেকে আমাদের মঙ্গল এবং পথে অগ্রগতি ছাড়া কিছুই চান না। জীবন এবং গুরু অবিচ্ছেদ্য। যে প্রজ্ঞা আপনাকে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে দেয় তা হল গুরুনীতি যা সকলের মধ্যে থাকে। যখন জীবনের সমস্যা নিয়ে ব্যতিব্যস্ত তখন নিরুপায় হয়ে দুঃখের অন্তের জন্য গুরুর কাছে উপায় খুঁজতে হয়। গুরু

গুরুই আমাদের জীবনের আলো, বাবা মায়ের পরেই যার থেকে আমরা জীবনের শিক্ষাগুলি শিখি তিনি হলেন গুরু। তার দেখানো পথেই আমরা এগিয়ে চলি, তার শেখানো মন্ত্রেই আমরা জীবনের বাধা বিপত্তি পেরিয়ে চলতে পারি। গুরু আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে আসেন। গুরুর জন্যই আমরা নিজেদেরকে চিনতে শিখেছি, তার আশীর্বাদেই আমরা সফল হতে পেরেছি। যখন আমরা ভাবনা চিন্তায় আর কুল পাই না, তখন এই নশ্বর দেহকে গুরুর চরণে অর্পণ করার কথা প্রকাশ করি, গুরু যেন তার বিচার করে। গুরু শিষ্যকে শিখিয়েছেন কিভাবে একসাথে থাকতে হয় এবং একে অপরকে সাহায্য করতে হয়, কিভাবে শিক্ষা সম্পূর্ণ করতে হয়, একটি সুশৃঙ্খল জীবন যাপন করতে হয়। গুরু শিখিয়েছেন কিভাবে সম্পর্ক তৈরি করতে হয় এবং সময়ের সাথে সাথে তা শক্তিশালী করতে হয়। একজন গুরু ছাত্রদের আধ্যাত্মিক উন্নতির পথ দেখান। গুরু শুধু আমাদের আধ্যাত্মিক যাত্রার সাহায্য করেন না, তিনি গৃহজীবনেও আমাদের গাইড করেন, আমাদের ভালো মন্দের নির্ধারণের অন্তর্দৃষ্টি শক্তি দেন, তিনি আমাদের পথ নির্ধারণে সাহায্য করেন এবং অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করেন। জীবনের শেষ প্রান্তে এসে আমরা গুরুর কাছে শরণাপন্ন হই, কাকেই বা সে নালিশ জানাবো, সব জায়গাতেই তো ব্যর্থ পরাজিত।

জীবনে গুরুর স্থান সবার উপরে। তিনি আমাদের জ্ঞান দান করেন, ভালো মন্দ শিখিয়ে দেন গুরু। জীবনের প্রতি ধাপে আমাদের শিক্ষা ও জ্ঞান দান করেছেন তিনি। যে গুরু আমাদের জীবন চিনিয়েছেন তার প্রতি সব সময় কৃতজ্ঞ থাকা উচিত। আমরা নিজেরাই নিজের প্রতি ক্ষোভ প্রকাশ করি তখন যখন মনে হয় যে গুরুর পদে সময় মতো প্রেম ভক্তি প্রদর্শিত হয়নি। শুধু শিক্ষা গুরু নও তুমি, আমার পরম আপনজন, তোমার দেওয়া শিক্ষায় আজ পূর্ণ হৃদয় মন।

এই গানখানির সঙ্গে শেষ হলো লোকগীতির আসর মাটির সুরে গান। এর সঙ্গে শেষ হলো আজকের বাংলা অনুষ্ঠান, প্রচারিত হলো আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে। সঙ্গে ছিলাম আপনাদেরই বন্ধু মৃত্যুঞ্জয়। আজ তাহলে আসি, নমস্কার, শুভরাত্রি।